শ্রী হর বলল, ইস ডিঠে সব দুঃখ যায়, ডিঠে সব দুঃখ যায়, শ্রী হর কৃষ্ণ